সারবে রেহো পারপুর, ছাগল কাট রেহো ব্যাপে, ব্যাপত দেখিয়া জাগতে, জান কৌন তেরি গাতে, সর্ব কি রক্ষা করে আপে হর পাতে।

বললে বলল জিবাহে গুরু, বলল যে শিক্ষানু শিক্ষি দান কেশ দান রহত দান।